আরে পরে খা তার গায়ে খোদাইব তার গাও তারে পরওয়ার। পরে খা তার গায়ে খোদাইব তার গাও তারে পরিবার। হামে নে তোমে খো পারি লগায়ো, হামে নে তোমে খো।